শ্রোতা বন্ধু, গ্রীষ্ম ঋতুরে বর্তমান খরার প্রকোপ বড়িবা সহিত অংশুঘাতর আশঙ্কা মধ্যে বড়ি বড়ি চালিছে। অংশুঘাতর রক্ষা পাইবাকু হেলে আমাকু সতর্কতা অবলম্বন করিবাকু পড়িব এবং সেইথিপাইঁ কেতোটি কথা প্রতি আমাকু ধ্যান দেবাকু পড়িব। তে প্রথম কথাটি হেলা, দিন এগারটারু তিনিটা মধ্যরে টান খরারে বাহারকু বাহারন্তু নাহিঁ। টান খরারে যদি নিহাতি ভাবরে বাহারকু যিবাকু পড়ুছে তাহলে মুন্ডকু ওধা গামুছারে ঘোড়ান্তু, ছতা চপল তথা কলা চশমা ব্যবহার করন্তু।

শ্রোতামানে কার্যক্রম শুনেছন্তি আকাশবাণী সম্বলপুর কেন্দ্র। বর্তমান শুনন্তু কেতটি সুগম সঙ্গীত কার্যক্রমের প্রথম গীতটি শুনন্তু শিল্পী সুদেশ নাদে, গীত রচনা ঋষিকেশ পণ্ডা।

0: हेलो
1: हेलो आज्ञा नमस्कार।
0: मिश्रा जय गुड मॉर्निंग।
1: गुड मॉर्निंग सुबल भाई, केन्ता अछन?
0: मुई बढ़िया जा मिश्रा आज्ञा, आपन केन्ता अछन?
1: मुई भी बहुत बढ़िया आज्ञा, आपन को सा कथा लागि देले आउ टिके फ्रेश हो गेलु पूरा।
0: आज्ञा आपन को आमे माने कथा लागि देले आमको मन को भी बहुत बढ़िया लागसे, आपन मन को भी सुर भल लागबा आज्ञा।
1: নিহাতে নিহাতে আজ্ঞা, মানে আপন মান সাথে কথা লাগি দেলে নাকি মাইন্ড ফ্রেশ হয়ে যাচ্ছে, পুরা দিল খুশ হয়ে যাচ্ছে বলুন তো। বাকি এত বেলা পরিচয় নয় দোম আমার
0: শুধু মনে তো দেমা মিত্র আজ্ঞা, আমি সুবল কুমার সাহু কোদিনী গ্রাম পোস্ট বন্দি বাজার বিজয়পুর জেলা বরগন নো।
1: হুম হুম আর সুবল কেনতা অছন কোন?
0: বড়িয়া তো আছে আজ্ঞা।
1: আর আমার চৈতন্য ভাইয়ের কেনা হালচাল?
0: সাবিত্রী উমা বাচ্চারে তো আমার সবু ভৌণী মানকে তো আমি আজ অভিনন্দন শুভেচ্ছা জানামা।
1: আজ্ঞা আজ্ঞা নিহাতি ভাবে। আউ সাবিত্রীর দিনটা আসিছে বলে নিহাতি আমার যেতকি কার্যক্রম শুনুছন, তাঙ্গে সাঙ্গে আমার সাঙ্গে যেতকি জুড়ি হয়েছন, যেতকি মা ভুনি আমার বয়ন মানে সমস্তঙ্কু, যেন যেন মানে সাবিত্রী উপাস করিছন সমস্তঙ্কু আমি শুভেচ্ছা জানামা। আর চৈতন্য ভাই কেনতা অছন? সে বাদে
0: চৈতন্য ভাই এবে টিকে সুস্থ আছে আজ্ঞা, ঘরে আছে সুস্থ আছে, আজি এক্সারসাইজ করুজি।
1: আচ্ছা বলে টিকে টিকে ইমপ্রুভমেন্ট হলান অনেক কেনতি পার?
0: ও ইমপ্রুভ করুজি আজ্ঞা।
1: বহুত বঢ়িয়া আজ্ঞা, মানে খুশির জিনিস হয় আমার চৈতন্য ভাই তাঙ্গর দেহি এন্তা জলদি ঠিক হয়ে যাও সেটা নিহাতি ভাবে চাহমা। তো আজ কেন গীত শুনমা কোন?
0: আজি গীত তো শুনমা আজ্ঞা, যেহেতু সাবিত্রী উমা বাছে আর আমার ইতারা গুরু জয় সীতারাম আজ্ঞা বঢ়িয়া গীত দিয়ে দিলি
1: আজ্ঞা। আজ্ঞা
0: আমার স্বর্ণ প্রভা আর লক্ষ্মীনারায়ণ সে ভাই বি ভাল গীত দিয়ে দিলি বেলে আজি গীতটি দিয়ে দেমা আমার তুলে মুজে ভুলাই আছেন সেরা বালি যে গীতটা আছে আজ্ঞা।
1: আচ্ছা আজ্ঞা শুনমা, ঠিক আছে, মানে সেরা বালির গীতটা শুনমা।
0: হ্যাঁ
1: আউ কেনা কেনা আপনার আয়োজন কেনা চলিছে কোন সাবিত্রীর লাগি?
0: সাবিত্রীর লাগি আয়োজন তো চলিছে আজ্ঞা, আমার গাঁরে এন্তা দল দল আমি জায়গা জায়গারে সব পালন করা হবা।
1: হুম
0: জায়গা জায়গারে সব সেটা আমার মা ভৌণী মানে করুজন, তারপর পূজা অর্চনা লাগি প্রস্তুতি চলিছে।
1: মানে পূজা পূজা হয়ে পড়া পড়া সারি করে ইয়ে করে?
0: হ্যাঁ পড়া পড়া হয়ে গেছে।
1: আও যে গিনা বিকা কেনা কেনা করিছো?
0: হ্যাঁ গিনা বিকা তো চালি যায় আজ্ঞা, আর যেটা টিকে বি খড়িয়া ডুড়িয়া আছে সেটা বি কিনা কুড়ি টিকে চালি যায় আজ্ঞা।
1: হুম নেই বেলে আমার ঘরর লাগি কা কানা জোগাড় করিছন?
0: হ্যাঁ ঘরর লাগি সব জোগাড় হয়েছে আজ্ঞা, যেটা তামলে করছন তাকর নিয়মটা।
1: হুম বেলে ফলমূল সব ঘিনি আনলে?
0: হ্যাঁ আজ্ঞা ফলমূলটা সব তো ঘিনি কিনে আনবার পড়বে আজ্ঞা, যেতকি লাগছি সব প্রকার ফলমূলটা।
1: মানে আপনার পাখে বাজার বুজরি আছে কি কেনা?
0: হ্যাঁ আমার পাখে আমি মার্কেটিং মানে আমার পড়া ছক আছে আজ্ঞা, আমার বিজয়পুর আছে আমার ব্লক হেডকোয়ার্টার।
1: আচ্ছা
0: ডেলি মার্কেট আর দোকান মানুষ ফল দোকান মানুষ বি আনছ আজ্ঞা।
1: মানে ডেলি মার্কেট বি অ্যাভেলেবল রহুছে সব ফল
0: দোকান? হ্যাঁ অ্যাভেলেবল রহুছে আজ্ঞা।
1: আগো টিকে টিকে অসুবিধা হতুলে, আজকালি তো সব আড়ে সব মিলে?
0: হ্যাঁ এবার টিকে বলে সুবিধা হলো না আজ্ঞা, আমার বিজয়পুরে বহুত সামান মানে মিলুছে।
1: হুম হুম নাই আজকাল আজ্ঞা যে গমনাগমনটা যেতকি সুগম হয়ে গলান নাকি, ঘর সবু আড়ে গাড়ি মটর চাললা, রাস্তাঘাট বঢ়িয়া হয়ে গলা, জানা আনা সুবিধা হয়ে গলা, লোকঙ্কর ভিতরে সম্পর্কটা বড়ি গলা, ইথির লাগি জিনিসপত্র বি সবু আড়ে বড়িয়া করে মিলুছে আজ্ঞা।
0: হ্যাঁ সব সুবিধা হয়ে
1: গলা আজ্ঞা। হুম হুম বলে আজ দিন গীত কাকা কে ডেডিকেট করমা আজ্ঞা কোন?
0: আজি গীত তো ডেডিকেট করমা, আজি যেহেতু পবিত্র সাবিত্রী অমাবাস্যা আর সবু আমার যে মা ভৌণী মাঙ্ক আছেন আমার আকাশবাণী সম্বলপুর পরিবারের সব শ্রোতা মা ভৌণী মানুষ সমকু এটা ডেডিকেট আর তার সঙ্গে আমার শ্রোতা মানুষ না বি কয়মা আজ্ঞা
1: আজ্ঞা,
0: আর আপনার বি স্পেশাল ডেডিকেট
1: আজ্ঞা আজ্ঞা,
0: আর ওনা মানে তো শ্রোতা মানুষ বি কয়মা আজ্ঞা, তাহলে তো মজা নি লাগে।

0: हेलो हेलो हेलो हेलो आज्ञा नमस्कार।
1: हेलो दादा नमस्कार।
0: नमस्कार दीक्षा अकाल भाई केमती अच्छी? আমি বহুত বঢ়িয়া অছু দেখা গল ভুনে আপনার নাঁরে তো গীত মানে ডেডিকেট বি হইগলান তো আপনার পরিচয়টা আমার শ্রোতা মানুষ দিয়ে দন মুই তো কই দেলি না বাকি আপন টিকে কই দন
1: মই কোমারি দুচ্চা
0: পড়া পছছে পছা থানা নম্বর জেলা কলাহ নিমে কইছে। হ্যাঁ ভুনি কেন্দা চলি যে
1: গন চলি করা দাদা আমি পুরা ভাল আছি আর বর্তমানে যে গরম বহুত দইতে করা দি হাতে টনকে আনলাম আর
0: আজ্ঞা আজ্ঞা নিহতি ভাবে খরা তো সবুড়ে প্রচন্ড মাত্রায় হচ্ছে আিকে ফের সে টিকি বাদল হয়ে গলা বেলে গুমগুমাই দেছে সেটা আর বিপদ করুছে। তো আজ কেন গীত শুনমা কোন আজ্ঞা নিশ্চিত ভাবে শুনমা। লতা মঙ্গেশকর তো যেটা সুন্দর হিসাবে সে গীতটা গাইছেন আপনি বি হেন্দা বহুত

ইয়াজানের গীতটা শুনুন, কথাচিত্র শঙ্খা সিন্দুর। গীতটায় গাইছেন অনুরাধা পড়ুয়াল, লেখিছেন আর সঙ্গীতে সজিয়েছেন অক্ষয় মহান্তি।

তোর পূজা ধ্বজা কিছু নাই জানে গো মুই তমরূপ পিলা মা, তোর পূজা ধ্বজা কিছু নাই জানি গো মুই তমরূপ পিলা, হাত জুড়ি মাগো ডাকু অছে ততে

1920 লন্ডন সিনেমার এই গীতকে গাইছেন কেকে আর অন্তরা মিত্রা। গীত লিখেছেন প্রশান্ত ইনগোলে, সঙ্গীতটি সাজিয়েছেন কৌশিক আকাশ জে এ এম।

সুর সিনেমার এই গীতকে গাইছেন লাকি আলী আর সুনিধি চৌহান। গীত লিখেছেন নিদা ফাজল। সঙ্গীতটি সাজিয়েছেন এম এম কিরওয়ানী।

মার্ডার টু সিনেমার এই গীতকে গাইছেন সুনিধি চৌহান, লিখেছেন কুমার, সঙ্গীতটি সাজিয়েছেন সঙ্গীত আর সিদ্ধার্থ হলদিপুর।

গুহাল মহুল পায়ন রখিবু সজ করি বলদ গুহাল সফা সুতরা করিবু গাগুড়ি কুড়া পুয়াল মহুল পায়ন রখিবু সজ করি দুই পহর বেলা খাইবে পিবে দুই পহর বেলা খাইবে পিবে উসত হই আমর বলদ।

শ্রোতা বন্ধু, আজির কার্যক্রমটি নিশ্চিত ভাবে ভালো লাগিব বলে আশা করছু। আজ তো সময় হয়ে যাই, কার্যক্রমকে এইটি রাখুছু।

পরবর্তী গীত মালাল কথাচিত্ররূপ। গীতরচনা এবং সঙ্গীত নির্দেশনা প্রশান্ত ইনগোলে, এম তুরাজ।

0: সিকিম আজ পালন করছে তার 51 নম্বর প্রতিষ্ঠা দিবস। 12 ক্লাস পরীক্ষাফল ঘোষণা পর ব্যবস্থা বেশি গোটে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড। ডেঙ্গু রোগর কারণ আর নিরাকরণ লাগে সচেতনতা বড়াবার লাগি আজ সারা দেশে পালন করা যাচ্ছে জাতীয় ডেঙ্গু দিবস। 1960 মসিহাতি হয়েছে লেজরর সফল পরীক্ষণকে শ্রোতা করবার লাগি আজ সারা পৃথিবীতে মনাযাচ্ছে আন্তর্জাতিক আলোক দিবস। 2036 মসিহাতক 100 নিয়ত টন খনিজ দ্রব্য উত্তোলন লাগি লক্ষ্য রাখিছে ওড়িশা খনি নিগম, কহিলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। দলমত ন উপরে উঠিকি ওড়িশার বিকাশ লাগি চিন্তা করবার লাগি সমকে আহ্বান দেলে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ବଲାଙ୍ଗୀର ଭୀମଭୋଇ ମେଡିକାଲ କଲେଜକେ ବନାଯିବା ଗୋଟିଏ ପୂର୍ଣ୍ଣାଙ୍ଗ ମହାବିଦ୍ୟାଳୟ, କହିଲେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଓ ପରିବାର କଲ୍ୟାଣ ମନ୍ତ୍ରୀ ଡକ୍ଟର ମୁକେଶ ମହାଲି। ରାଜ୍ୟ ବହୁତଟେ ତେଲ ମହଜୁଦ ଅଛି ବୋଲି କହିଛେ ଭାରତୀୟ ତୈଳ ନିଗମ ଲିମିଟେଡ୍। ଜ୍ୟେଷ୍ଠ ମାସର 19 ଦିନ ଆଜି ସାରା ରାଜ୍ୟ ମନାଯାଉଛି ପବିତ୍ର ସାବିତ୍ରୀ ବ୍ରତ। ରାଜ୍ୟବାସୀଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଛନ୍ତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ରାଜ୍ୟ ଖୁବ୍ ଜଲ୍ଦି ଅଣାଯିବା ନୂଆ ଚଳଚ୍ଚିତ୍ର ନୀତି ଘୋଷଣା କଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ମଧ୍ୟପ୍ରାଚ୍ୟର ଯୁଦ୍ଧ ଲାଗି ତେଲ ରାନ୍ଧବାର ଗ୍ୟାସ୍ ଯୋଗାଣଟି ହୋଇଥିବା ଅସ୍ଥିରତାକୁ ନଜରଟି ରଖିକରି ଭବାନୀପାଟଣାରେ ହୋଇଯାଇଛି ଗୋଟିଏ ଜରୁରୀ ବୈଠକ। ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍କେ ଠିକ୍ ହିସାବରେ ସ୍ୱଚ୍ଛ ଆର୍ ସଫଲ କରିବା ଲାଗି ଭବାନୀପାଟଣାରେ ହୋଇଯାଇଛି ଗୋଟିଏ ପ୍ରସ୍ତୁତି ବୈଠକ। ସୁବର୍ଣ୍ଣପୁର ଜିଲ୍ଲାରେ ହୋଇଯାଇଛି ପ୍ରାକୃତିକ ବିପର୍ଯ୍ୟୟ କମିଟିର ଗୋଟିଏ ବୈଠକ। ଆଇପିଏଲ୍ କ୍ରିକେଟ୍ରେ ଆଜିର ମ୍ୟାଚ୍ ଖେଳିବେ ଗୁଜରାତ ଟାଇଟନ୍ସ ଆର୍ କୋଲକାତା ନାଇଟ୍ ରାଇଡର୍ସ। ଏବେ 24 ଘଣ୍ଟା ଭିତରେ ଧୋକା ପବନ ଆର୍ ବିଜୁଳି ମାରିବ ବୋଲି ସୁନ୍ଦରଗଡ଼, ଝାରସୁଗୁଡ଼ା, ବରଗଡ଼, କଳାହାଣ୍ଡି ସହିତ ରାଜ୍ୟର 15 ଜିଲ୍ଲାକେ ୟେଲୋ ୱାର୍ଣ୍ଣିଂ ଦେଇଛେ ପାଣିପାଗ ବିଭାଗ। ଏସ୍ନିର ମୁଖ୍ୟ ଖବର ନ ଶେଷ ହେଲା, ଇତାର ଉତ୍ତରର ମୁଖ୍ୟ ଖବର ଶୁଣିପାରିବେ 5 ବଜେ।
1: ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର, ବର୍ତ୍ତମାନ ଶୁଣନ୍ତୁ ହିନ୍ଦୀ କଥାଚିତ୍ର ଗୀତର ଲାଇଭ୍ ଫୋନ୍ ଇନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେଲୋ ଅନୁରୋଧର ପୁନଃ ପ୍ରସାରଣ। ପୁଣି ଥରେ ହେଲୋ ଅନୁରୋଧ।
2: ବର୍ତ୍ତମାନ ଶୁଣନ୍ତୁ ହିନ୍ଦୀ କଥାଚିତ୍ର ଗୀତର ଲାଇଭ୍ ଫୋନ୍ ଇନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେଲୋ ଅନୁରୋଧ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ଉପସ୍ଥାପନା ମାନସ ରଞ୍ଜନ ମିଶ୍ର, ବୈଷୟିକ ସହଯୋଗିତା କୃଷ୍ଣଚନ୍ଦ୍ର ଭୋଇ ଏବଂ ସତ୍ୟରଞ୍ଜନ ପଣ୍ଡା।

0: हेलो हेलो हेलो आज्ञा नमस्कार
1: नमस्कार
0: नमस्कार आज्ञा के कहते केन कहते आप स्वागत करुचु आम कार्यक्रम के
1: अश्विनी कुमार साहू भालू बाहर
0: अश्विनी बाबू केन्दा अच्छा एकदम बढ़िया आज्ञा बाबू केन्दा केन्दा चलीजे खरा तोरा केन्दा हो असंभाल ही गला नहीं अब आज केन गीत सुनमा कोन कार्यक्रम रो शेष कॉलर हिसाब रे आपन फोन करू छन आइया
1: सायत्री बला जाय केन गीत दे से गीत दे
0: आज जेन गीत कहबे आइया से गीत दमा कोन केन गीत को केनदा सुनबे जे आमे गुटे काम करमा सत्यम शिवम सुंदरम रो यशोमती मैया से सुनमा गा गया
1: ओहेडा दे दे
0: ठीक हो जाएगा से गीतरा सुनमा
1: सायत्री बला चली जे
0: आ गया जे आपन को सावित्री ओसन के नहीं
1: কালকে হেলান সাবিত্রী বড় ভাতকে যাব ঘেনি একুশ রকমের ফল আনব ঠিক করি করি হেতু যেনটা মিলবা আমার ইন পুরি আনব খেতু চনা বেড়া গছ ডুমের আনব গুড়ের গছ ওয়াম পাকিল তেল আনব পাকিল আনব নয়া মুড়া আরে জাম বাড়ির বুড়ো গছে শুকলাটা বিরা ঝাড় বেড়ে ন চাষ সবু ফলমূল নেই আনলে নেই তো তুমি পার উহে ঘরে খেতু কেন্দু আনব খজুর খলিয়া মানু মাজা লেমু বেল তুলি আনিথিব ঠুমু মুড়া দুলি তেল আনব কোদেল কুসুম সপুরি সবু বাছি ঠিক জানু যাহা নি মিলবা হাটকে যাই আনি পকাব গো ঘিনি সিও তরবুজ অঙ্গুর আনব মনে করি বিরা বিরা তোমার লাগি দেখো উপাসে রহু যায় ছাড়ি করি মু চোরা বহেরা নুহেগা সবু তো শুনি যা যাহা কহেলু গা মতে সবু আনে দেবে চিন্তা নকর পাশের লাটা ভিতরে এনটা কহবু সবু আনে দেবে যাহা বি করুছু মন কহবু যদি তুলি আনে দেবে আকাশ উপরু জন কহ তো রানী রে হেলে কহ তো রানী রে জানিছু বলে কাই থির এতে খঞ্জা দিন করে লাগি যে সবু দিন লাগি আয় যে সাবিত্রী পূজা
0: বহুত বঢ়িয়া আজ্ঞা নিশ্চিত ভাবে সাবিত্রী মানকর মনর কথা সত্যবান মানকর বি মনর কথা কহিদেলে কবিতা মাধ্যম দি আজ্ঞা আজ্ঞা ঠিক আছে বহুত বহুত ধন্যবাদ আর যেহেতু সময় হয়ে গলান পদে বহুত বার্তাটে বি দেলে আর গীতটে বি পছন্দ করেছেন তো সে গীতটা শুনমা আমাকে ফোন করেছিল বহুত বহুত ধন্যবাদ আজ্ঞা নমস্কার
1: নমস্কার
0: নমস্কার আজ্ঞা

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, যুববাণীর সঙ্গীতময় কার্যক্রম স্বরলিপি কু আপনার স্বাগত জনাওছি। উপস্থাপনার মু আপনার যুবসাথী সরিতা। শ্রোতা বন্ধু, আজ আমি কথা হবা এমিতি এক বিষয়ের যা দেখি হব না কিন্তু অনুভব করি হব, যা মানুষকে মানুষ পরি গড়ি তোলিব। সেই শব্দটি হেউছি মানবিকতা। আজির দুনিয়া খুব দ্রুত গতিরে আগকু বড়ুছি, নুহে কি? এটি সমস্তে ব্যস্ত, সমস্ত হাতরে গোটি গোটি স্মার্টফোন রয়েছে। সোশিয়াল মিডিয়ারে আমি হাজার হাজার লোকঙ্ক সহিত কথাবার্তা হোছু, কিন্তু নিজ ঘর লোকঙ্ক সহিত কথা হওয়া পাই আম পাখরে সময় নাহি। নিজ উপরে বিপদ পড়িলে মানুষ কহে, হে ভগবান, মতে এতে কষ্ট কাহিকি দৌছ? কিন্তু অন্য উপরে বিপদ পড়িলে মানুষ কহে, এই তো তার কর্মর ফল, এহা হি তাকু ভোগিবাকু পড়িব। এহা হেউছি আজির মানুষর মানবিকতা। মানুষ বড় বড় ঘর সিনা বনেই দৌছে, হেলে তার হৃদয় দিনকু দিন সংকীর্ণ হবার লাগিছে। এই মুহূর্তরে মানবতা আমাকু পচারে, তু এতে আগকু বড়িলু, হেলে হৃদয় কেতে আগকু বড়িলা? তেবে শ্রোতা বন্ধু, চলন্তু শুনিবা নাস্তিক কথাচিত্রর গোটে গীত, যাহা আমাকু বদলুথিবা সময় ও পরিবর্তিত হেউথিবা মানুষর কথা মনে পকায়। কণ্ঠ প্রদীপ, সঙ্গীত শ্রী রামচন্দ্র, গীত প্রদীপ।

আশা করুছি শ্রোতা বন্ধু, গীতটি নিশ্চয় আপন মানুষ ভাল লাগিব। শ্রোতা বন্ধু, আজির আধুনিক যুগরে মানুষ বৈজ্ঞানিক ভাবে আগক বড়িছে সত, কিন্তু ভাবাত্মক রূপে পছকু যাচ্ছে। লোক মানে সবু দেখুছেন, শুণুছেন, হলে কিছু বুঝিপারু না। জাতি, ধর্ম, ভাষা।

শ্রোতা বন্ধু, মানবর প্রকৃত মানবিকতা হল মনিষপণিয়া। আজর সময়টা বহুত অজব হয়ে গলা। রাস্তায় কে অসহায় ভাবে পড়িলে লোকে সাহায্যর হাত বড়াইবা পূর্বর মোবাইল কাড়ি ভিডিও বনাতে। আমি ঘটনাকে রেকর্ড করু সিনা, তার যন্ত্রণাকে অনুভব করা ভুলে যাও। শ্রোতাবন্ধু, মানুষ হওয়া কেবল শরীরের নুহে, মানুষ হওয়া হৃদয়ের থাকে। আজ আমি আউথরে শিখবা পড়ব যে ধর্ম পূর্বর মানবিকতা রাখবা, অভিমান পূর্বর ভাল পাইবা বাছবা, আহেরা পূর্বর হৃদয় পড়া। কারণ জীবনর শেষ মুহূর্তে মানুষকে ধন, নাম কিংবা স্ট্যাটস দরকার পড়ে নি, দরকার পড়ে তো কেবল আও গোটিয়ে মানুষের সাথ। চলন্ত শুনিবা আও গোটিয়ে গীত, কথাচিত্র ছিছোরে, কণ্ঠ অরিজিৎ সিং।

আশা করুছি শ্রোতা বন্ধু, গীতটি আপনার নিশ্চয় ভালো লাগিব। সমাজের নিজের অধিকার সাব্যস্ত করে স্বাধীন ভাবে বঞ্চবার অধিকার হচ্ছে মানবাধিকার। এই সমাজের খাই পি স্বচ্ছন্দরে ও স্বাধীন ভাবে বঞ্চি রহবা জনে মানুষের অধিকার রয়েছে। কথার অছি নর দেহে নারায়ণ, কিন্তু দুঃখর কথা মানুষ মানুষকে ঘৃণা করুছি। ছুঁয়া অছুঁয়া ভেদভাব এবে মধ্যে রয়েছে। গোটিয়ে জাতির লোক অন্য জাতির লোককে ঘৃণা করুছি। হেলে জাতি তো গোটিয়ে, তাহা হেলা মানুষ জাতি, পুনি ভেদভাব কোন? মনুষ্য জন্ম দুর্লভ, মনুষ্যর জীবন মূল্যবান, প্রত্যেক মানুষের অধিকার ও আত্মসম্মান অছি। প্রত্যেক মনুষ্যর রক্ত একা প্রকারর, তেবে জনে অন্য জনকু ঘৃণা দৃষ্টি দেখিবার কারণ কোন? মানুষ হি বর্তমান মানুষের শত্রু হয়ে উঠিছে। এসবকে দৃষ্টি রাখি মনুষ্য মনুষ্য মধ্যে সদ্ভাব সৃষ্টি, মনুষ্যর স্বাভিমান উপরে গুরুত্ব, প্রত্যেক মনুষ্যর অধিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করিবার মহান লক্ষ্য নেই সৃষ্টি হেলা মানবাধিকার দিবস। শ্রোতাবন্ধু, যদি আমমানঙ্কো মধ্যে মানবিকতা নথিব, তাহলে যেতে বর্ষ কিংবা যেতে যাহা লক্ষ্য ধরি ডিসেম্বর 10 তারিখ মানবাধিকার দিবস পালন করে আসিলে তাহার কিছু মূল্য রহিব না। সেইপাই শ্রোতাবন্ধু, আমি আমর মানবিকতা উপরে ধ্যান দেই গোটিয়ে মানব জীবনরে যেপরি মানবিকতাকু অমূল্য গুণ হিসাবরে গণ হব, সেইপরি ভাবরে আমি আম জীবনরে মানবিকতাকু রক্ষা করিবার শপথ নেবা। কারণ জীবন তো দিনে না দিনে শেষ হয়ে যাব, কিন্তু ভালো পাইবা ও মানবিকতা

0: জাতীয় যুব সম্মান 2026 মিলিথিবারু মো মাই ভারত এবং ওড়িশা প্রজেক্ট পয়েন্ট কু ধন্যবাদ অর্পণ করছি যেটা কি আমার দিল্লি রে আয়োজিত হয়েছিল আউ এইথরে মুখ্য অতিথি ভাবে শ্রীলঙ্কার হাই কমিশনার মহাসিনী কলন ম্যাডাম উপস্থিত ছিলেন।
1: ভারতীয় রেলবাই পক্ষরু জলবায়ু পরিবর্তন শীর্ষক বিশ্ব পরিবেশ দিবস অভিযান আজিঠারু আরম্ভ হয়েছে। এই অভিযান আসন্তা জুন মাস 5 তারিখ পর্যন্ত চালিব। যাত্রী এবং সাধারণ জনতাঙ্ক মধ্যে প্লাস্টিক প্রদূষণ হ্রাস করিবা নিমন্তে খোর্ধা রোড রেলমণ্ডল পক্ষরু বিভিন্ন সচেতনতা এবং পরিবেশ সুরক্ষা কার্যক্রমর রূপরেখ প্রস্তুত করা যাইছি। অভিযানের অবধি মধ্যে সমগ্র রেলমণ্ডলের ব্যাপক চারারোপণ কার্যক্রম করা যাবে। প্লাস্টিক বর্জ্যবস্তুর সুপরিচালনা পৃথকীকরণ বিষয়ে কর্মচারী সচেতন করা সহ স্টেশন পরিসরের স্বচ্ছতা অভিযান উপরে মধ্যে বিশেষ গুরুত্বারোপ করা যাবে বলে খোর্ধা রেলমণ্ডল পক্ষরু কুয়াযাইছি। দেবগড় জেলা সংস্কৃতি ভবনরে ওড়িশা সাহিত্য একাডেমী ও শ্রীজগন্নাথ সাহিত্য সংসদর মিলিত আনুকূল্যে বামণ্ডার রাজা স্যার বাসুদেব সুঢ়ড়দেবঙ্ক জয়ন্তী উপলক্ষে আলোচনা চক্র ও কবিতা পাঠ উৎসব আজ অনুষ্ঠিত হয়েছে। ওড়িয়া ভাষা সাহিত্যর পুষ্টি সাধনরে রাজা সুঢ়ড়দেবঙ্ক ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল বলে কার্যক্রমের অতিথিমানে মতব্যক্ত করেছিল। রাজা সুঢ়ড়দেবঙ্ক কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। সামাজিক গণমাধ্যমে শ্রী প্রধান কহিছেন, বামণ্ডা রাজা স্বর্গত সুঢ়ড়দেব স্বতন্ত্র উৎকল প্রদেশ গঠনর অন্যতম কর্ণধার ছিলেন। সামাজিক ন্যায় ও সশক্তিকরণ মন্ত্রণালয় পক্ষরু দিব্যাঙ্গজনক সশক্তিকরণ পাইঁ জাতীয় পুরস্কার আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছে। অনলাইন জরিয়ারে আবেদন পত্রগুড়িক দাখল করা যাই পারিব। www.awards.gov.in মাধ্যমে আসন্তা জুলাই মাস শেষ সুদ্ধা চলিত বর্ষর জাতীয় পুরস্কার পাইঁ সমস্ত আবেদনকু বিচারকু নিয়াযিব বলি মন্ত্রণালয় পক্ষরু কুয়াযাইছি। গঞ্জাম জেলা ছত্রপুরর আরাধ্য দেবী মা রামায়ণাম্মা ঠাকুরাণীঙ্କ যাত্রা 13 দিনে পৌঁছিছি। সন্ধ্যা আলতি সময়ে বহু সংখ্যায় মহিলা শ্রদ্ধাঁ মা'ଙ୍କ দর্শন করুଛନ୍ତି। যাত্রার শেষ সপ্তাহে ছত্রপুর মহোৎসব আয়োজন করা যাবে বলে যাত্রা কমিটি পক্ষরু কুয়াযাইছি। আঞ্চলিক সংবাদ শেষ হওয়া পূর্বরু মুখ্য সংবাদ পুনথরে। রাজ্যের অর্থনৈতিক বিকাশে ওড়িশা খনি নিগমর অতুলনীয় অবদান রয়েছে কহিলে মুখ্যমন্ত্রী। 2036 মশা সুদ্ধা 100 নিযুত টন খনিজ উত্তোলন করা লক্ষ্য রেখেছে ওএমসি। ডাক্তারী প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র প্রঘট মামলায় পুনের জনে অধ্যাপিকাঙ্কু গ্রেফ কলা সিবিআই। তৈল সংকটকু দৃষ্টি রাখি গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন বিভাগ পক্ষরু মার্গদর্শিকা জারি এবং একাঠি হয়ে কাম করিবা ডেঙ্গু রোগকু দূর করিবা বার্তা নেই আজ পালিত হয়েছে ডেঙ্গু দিবস। আঞ্চলিক সংবাদর প্রসারণ আজ এতিকে শেষ হল।
2: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর।
3: আজির প্রসঙ্গ মিলিমিশি কাম করিবা ডেঙ্গু দূর করিবা। আলেখ্য আঞ্চলিক সংবাদ বিভাগ, উপস্থাপনা মহেন্দ্র কুমার মাছি। ডেঙ্গু রোগের কারণ এবং এর নিরাকরণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা লক্ষ্য নিয়ে আজ জাতীয় ডেঙ্গু দিবস পালন করা যাচ্ছে। আমি সম্মুখীন হেউথিবা স্বাস্থ্য সমস্যাগুলিক মধ্যে ডেঙ্গু অন্যতম। প্রারম্ভরু ডেঙ্গুর চিকিৎসা করা নগলে পরবর্তী সময়ে এহা গুরুতর আকার ধারণ করিবা সহ মানুষ অকাল মৃত্যুমুখে পড়িথায়। জনসাধারণকু এ বিষয়ে সচেতন করিবা লক্ষ্য নিয়ে প্রত্যেক বর্ষ মে মাস 16 তারিখে দেশে জাতীয় ডেঙ্গু দিবস পালন করা যাইথায়। ডেঙ্গুকু যদি অবহেলা করা যায় তেবে তাহার পরিণাম ভয়ঙ্কর হেবার নজির রয়েছে। চলিত বর্ষ ডেঙ্গু দিবসর বিষয়বস্তু রয়েছে মিলিমিশি কাম করিবা ডেঙ্গু দূর করিবা। ডেঙ্গু রোগের লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে আমি অবগত হওয়া নিতান্ত জরুরি। বর্ষাদিনে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব অধিক দেখিবাকু মিলিথায়। ডেঙ্গু রোগের বাহক এডিস মশা সন্তসন্তিয়া তথা অপরিষ্কার স্থানরে নিজের বংশ বিস্তার করিথায়। ডেঙ্গু এক মারাত্মক রোগ। 2 সপ্তাহর অধিক দিন ধরে জ্বর লাগি রহিলে ডেঙ্গু পরীক্ষা করাই নিয়া উচিত। সকালে কিংবা সন্ধ্যা সময়ে মুখ্যত এডিস মশা কামুড়ি থাকে। এই রোগের লক্ষণ হচ্ছে অধিক দিন জ্বর সহ গণ্ঠি বিন্ধা এবং আখিরে মধ্যে যন্ত্রণা হয়ে থাকে। ডেঙ্গু রোগকু প্রতিহত করা সরকারঙ্ক তরফর বিভিন্ন কার্যক্রম মান হাতকু নিয়ে যাইছে। ডেঙ্গু এবং চিকনগুনিয়া রোগের লক্ষণ প্রায় সমান রহ।

0: শ্রোতা বন্ধু, জঙ্গল ভিতরে নিরীহ জীবকু সুরক্ষা দেবাকু আগে আস, তাঙ্ক উজুড়া বাসকু সজাড়িবা পাই প্রত্যেক লোক কর প্রয়াস।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, বন্যপ্রাণী মানে হেউছন্তি জঙ্গলর অঙ্গ। সেমানে জঙ্গলর সৌন্দর্য বৃদ্ধি করিবা সহিত পরিবেশকু সন্তুলিত অবস্থায় রাখি থান্তি।
0: মনুষ্য ও বন্যপ্রাণী পরস্পরর পরিপূরক, তেণু বন্যপ্রাণীক সুরক্ষা নিমিত্ত সমস্ত কার্য করিবা, সচেতনতা সৃষ্টি করিবা সহিত সেমানক সংরক্ষণ প্রতি যত্নবান হেবা উচিত।
1: কাহিঁকি না বন্যপ্রাণী নরহিলে খাদ্য শৃঙ্খলরে ব্যাঘাত ঘটিব, আউ প্রকৃতি তার ভারসাম্য হরাই বসিব।
0: বন্যপ্রাণীক সুরক্ষাকু নজরে রাখি বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 প্রণয়ন হয়েছিল। এই আইন দ্বারা শিকারী তথা বন্যপ্রাণীকু ক্ষতি পৌঁছাউথিবা দোষীঙ্কু কঠোর দণ্ডরে দণ্ডিত করিবার ব্যবস্থা রহিছি।
1: এতে সবু সত্ত্বে বন্যপ্রাণী মানঙ্কর ক্ষয়ক্ষতি হয়ে চলিছে, তেণু প্রত্যেক যদি জীবে দয়া মনোভাব পোষণ করি সেমানঙ্কর সুরক্ষা সংরক্ষণ প্রতি সজাগ হেবে, তাহলে নিশ্চয় এ ক্ষয়ক্ষতির অন্ত ঘটিব।
0: বিলুপ্ত হয়ে যাওয়া বন্যপ্রাণী মানঙ্কর সংরক্ষণের আবশ্যকতা উপলব্ধি করে সরকার বিভিন্ন যোজনা তথা প্রকল্পর পরিকল্পনা করুছন্তি।
1: কেবল সরকার বন বিভাগ চাহিলে এ সমস্যার সমাধান হয়ে পারিবনি, এথিপাই জনসাধারণঙ্কর সাহায্য সহযোগ অপরিহার্য।
0: বন্যপ্রাণীকর সুরক্ষা হলে জঙ্গলর বিকাশ হেবা সহিত সরকারঙ্কর অর্থনীতিরে মধ্য উন্নতি সাধিত হেব।
1: হেলে বন্যপ্রাণী মানঙ্কর কিপরি কেউভলি ভাবরে সুরক্ষা হেই পারিব, তাঙ্কর পরিচালনা কিপরি সুচারু রূপে করা যাই পারিব, এই সবু প্রসঙ্গকু আধার করি আজি বনানী কার্যক্রমরে রহিছি এক বিশেষ আলোচনা।
0: আলোচনার বিষয় হেউছি বন্যপ্রাণীক সুরক্ষা ও পরিচালনা। এ সম্পর্কে আলোচনা করিবা পাই আমা সহিত অছন্তি ডম্পড়া বন্যপ্রাণী বনাঞ্চল অধিকারী নিরঞ্জন মহাপাত্র।
1: তাঙ্ক সহিত আলোচনার অংশগ্রহণ করুছন্তি নিয়ারবালা পটনায়ক।
2: স্যার নমস্কার, আপনার স্বাগত করুছি আমার বনানী কার্যক্রম।
3: নমস্কার ম্যাডাম।
2: তাহলে প্রথমে কুহন্তু বন্যজন্তু সুরক্ষা ও পরিচালনা কইলে সাধারণ ভাবে গোটে সাধারণ লোক কোন বুঝিব?
3: গোটে ইকোসিস্টম ভিতরে প্রত্যেকটি জীবজন্তুকর বঞ্চিবার গোটে অধিকার আছে। সেমানে যদিও মুহ খোলিকি সমাজ কু কোনোসি সিধাসলক বার্তা নদেই পারন্তি, তথাপি তাঙ্কর ভাবনা কু বুঝিকি তাঙ্কর চালিচলন কু বুঝিকি তাঙ্কর হাওয়া কু পরীক্ষণ নিরীক্ষণ করিকি তাকু সুরক্ষা প্রদান করিবা হচ্ছে বন বিভাগর কর্তব্য।
2: আজ্ঞা।
3: যো প্রশ্ন উঠুছি যে কাহিঁকি আমি সুরক্ষা প্রদান করা, যেমতি মানব জগতরে বঞ্চিবার মানব প্রতি গোটে অধিকার আছে, ঠিক সেমতি বন্যপ্রাণী জগতরে বন্যপ্রাণী মানকর মধ্যে বঞ্চিবার গোটে অধিকার আছে। তাঙ্ক অধিকার কু সাব্যস্ত করিবা পাই ওড়িশা রাজ্য সরকারকর গোটে বন প্রশাসন আছে।
2: বন্যপ্রাণীক সুরক্ষা আম পরিবেশ উপরে কিছু প্রভাব পকাই থাকে কি?
3: নিশ্চিত রূপে তার বহুত বড় প্রভাব আছে। যদি আপনি বন্যপ্রাণীকর সুরক্ষা ন করছন্তি, সবুজিমার সুরক্ষা ন করছন্তি, সোসাইটি গোটে ডিটোরিয়েশন আসিব। মু আপনি গোটে ছোট এক্সাম্পল দৌছি, আপনি আজকা ডেটরে দেখুথিবে প্রত্যেকটি পরিবারে গোটে গোটে আমি এসি ব্যবহার করছে। তার কারণ হল গোটে উচ্চ বায়ুমন্ডল তাপমাত্রা বৃদ্ধি ঘটুছি। যেতবে আমি আমার চাইল্ডহুড এজ রে থিলে সেটি আপনার লক্ষ্য করতে টেম্পারেচার হার্ডলি 33-34 ডিগ্রি সেলসিয়াস রহুতলা। আজিকা ডেটরে সেটা অলরেডি 42 প্লাস আসুছি। রিজন হচ্ছে গ্রিন কভারেজটা দিনকু দিন কমুছি, বিশ্ব তাপমাত্রাটা বড়ুছি। কাহিঁকি না যেতবে বরফাবৃত অঞ্চল গুড়িক তরণি যাচ্ছি সেতবে আপনার তাপমাত্রা বিশ্ব তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব তাপমাত্রা বৃদ্ধি পাওয়া যোগ যোগ বন্যপ্রাণী মানকর যেতিকি টেম্পারেচারে বডি আডজস্ট করি পরিবেশ সহ চলিবা কথা, সেমানকর মধ্য ধীরে ধীরে ডিটোরিয়েশন হচ্ছে বা সেমানে ধীরে ধীরে বিলুপ্ত প্রায় হচ্ছে। 1999 বাত্যারে তা পূর্বরু প্রত্যেকটি গাঁ গণ্ডারে যেতবে গোটে শব সৎকার কার্যক্রম হোক কিংবা গাই মহিষাদি মরি যাচ্ছে, আমি নিয়ে গোটে শব যেটি পড়ে তো গাঁ গণ্ডারে আমি মশাণী বলে কৌ, সেটি কুড় কুড় শাগুণা লে আপনার দেখবে শাগুণার বংশ বিলুপ্ত প্রায়। এবে ওড়িশা রাজ্য সরকার বহুত বড় প্রচেষ্টা করি ধীরে ধীরে শাগুণা প্রজন কেন্দ্র গোটে নন্দনকানন সৃষ্টি করছেন। যদি সকসেস হয়ে সমস্ত এক্সপেরিমেন্ট দেন ডেফিনেটলি আমি ধীরে ধীরে এগেন শাগুণা প্রজনটাকে ইমপ্রুভ করি শাগুণা সংখ্যা বৃদ্ধি করে পারি।
2: আপনার কহিলে যে সবুজিমা ধীরে ধীরে কমিবার লাগিছে, যা কি আমার পরিবেশ উপরে প্রভাব পকাউছি, এই সবুজিমা কমিবার কারণ কোন?
3: দেখুন সবুজিমা কমিবার পছরে বহুত গুড়ে কারণ আছে। যেতবে ভারত গোটে বিকাশমুখী দেশ নথিলা, বর্তমান বিকাশ বিকাশমুখী গোটে দেশে পরিগণিত হচ্ছে, যেটাকে আমি ডেভেলপড কন্ট্রি হিসাবে কাউন্ট করুছে। যদি আপনার পাশ্চাত্য দেশগুলো দেখবে, ইন্ডিয়া যদি তাঙ্কর সহ রেস করা চাহুছি, দেন আপনার ডেফিনেটলি গোটে ডেভেলপমেন্টাল রেস ভিতরে পার্টিসিপেট করা পড়ব। ডেভেলপমেন্টাল রেস যেত আমি টচ করছি, ডেফিনেটলি আমার सीधासळख एनवायरमेंट रहउछि ग्रीन फील्ड उपरे मनुष्य जगत सदा चाहे मोर समस्त जिनमुटेनसी दरकार मत सबुजीमा दरकार मत जल प्रोवाइड दरकार मत विद्युत शक्ति प्रोवाइड दरकार मानव जगत वांटिंग्स फुलफिल केन्द्र सरकार विभिन्न उन्नयनमूलक कार्यक्रम हम राज्य सरकार विभिन्न उन्नयनमूलक कार्यक्रम फिल्ड इंपैक्ट दिखा इफेक्ट दिखते आप सबुजीमा तार प्रभाव सीधा सड़क भाव में पड़े और सबुजीमा धीरे धीरे डिटोरिएशन हुए तेणु से सबुजीमा डिटोरिएशन हवा द्वारा वन्य प्राणी आवास स्थल धीरे धीरे डिटोरिएट तो नष्ट हवा जो तार प्रभाव में अवक्षय घटू
2: भी सबुजीमा प्रति नजर रखा उचित वन्य प्राणी सुरक्षा प्रति भी जत्नवान हवा उचित
3: निश्चित रूप से देखो आम जो आईएफएसआर रिपोर्ट अच्छी इंडिया स्टेट अफ फरेस्ट रिपोर्ट जो अच्छी 2021-23 एवं अप टू वर्तमान 26-27 पर्यंत आपण देखिबे जे ओडिसा राज्य सरकार आपणकर 33-37% पर्यंत जंगल वृद्धि करके रखिछन्ती जोटा आपणकर जातीय हारटा अछि 25-27% ओनली आमे ताठू ऑलरेडी 8-10% एक्सेस अछि आमे एटा ग्रो करके एइथबे अछि जे सर्वसाधारणकर एनवॉल्वमेंट इज हाईली एसेंशियल इन कंजर्वेशन ऑफ द बायोडायवर्सिटी आपण जे पर्यंत सीधासळख भाबरे सर्वसाधारण लोकंक आपण इन्वॉल्व न करछन्ती वन्य प्राणी सुरक्षा एवं सबुजीमार जो वृद्धिटा आज आलोचना करुछे बनानी कार्यक्रम सुफल लाभ करिबा नाही लोक मैंने सीधा सड़क बुझीपारे हाथी बचा दरकार हरण बचा दरकार मो बारि चारिपटे सबुजीमा रहा दरकार डेफिनेटली ग्रीन कवरेज बढ़
2: वन्य प्राणी सुरक्षा वन विभाग कौन कौन सब पदक्षेप
3: प्रथम कथा हूँ गोटे सहभागिता भितर आम वन्य प्राणी सुरक्षा प्रदान करवा कि वर्ष तेज गोटे कनसेप्ट मैन एनिमल कनफ्लिक्ट गोटे विवाद रूप बा डायलॉग न रखी आम गोटे नुआ कनसेप्ट तैयारी सहभागिता भितर मनुष्य और वन्यप्राणी कि समाज में बंचे सस्टेन करेंगे देखो यार सुरक्षा पाई लीगल प्रोविजन तो तार बहुत गुड़ी अच्छी वाइल्ड लाइफ प्रोटेक्शन एक्ट 1972 अच्छी वाइल्ड लाइफ प्रोटेक्शन रूल 1974 अच्छी पनिशेबल विभिन्न सेक्शन अच्छी लीगल प्रोविजन तो बहुत गुड़ी अच्छी किंतु ये सब जिन बाद लीगल प्रोविजन भितर पशे देखिए मोस्ट ऑफ द केस ट्राइबल पीपल्स जो मैंने जनजाति वर्णवासी सीधा साल इनवॉल्वमेंट थाए कि जो शिकार टा करती जहाँ इलिगल एक्टिविटीज करती आखिर पहुंचाती जो मैंने एसी घर बस उपभोग
2: कर
3: कनसेप्ट शिकार करुवा लोकटा गोटे पुअरेस्ट अफ दि पुअर पीपुल आदिवासी श्रेणी लोकटे जहाँ पेट और पिठी दिटाक प्रायत सामान थी आम विभिन्न फोरम अरेस्ट करके नौ मजिस्ट्रेट पाखे प्रड्यूस करूँ फिल करती लोकटा बास्तव कौन एत जंत शिकार कर पहुंचे येस टेक्निकल नलेज टा अच्छी ट्राडिशनाल वे शिकार करते बहुत सजाग हेले पनिशमेंट इम्पोज कर काउंसलिंग करुच्छन जन सचेतन कार्यक्रम भागीदारी रूप नौ इनफर्मेट आगे यूज कर गवर्नमेंट अफ ओडिशा बोधे आउट अफ दि 29 स्टेट्स अफ दि इंडिया फर्स्ट टाइम एआई टाक यूज कर वाइल्ड लाइफ प्रोटेक्शन यार कते दूर सक्सेस अच्छी गवर्नमेंट देखिए फर्स्ट टाइम सिमिलपाड़ा एआई कैमेरा टावर टाक यूज कल लास्ट स्केल रे शिकारी मानक शिकार करुवा अवस्था धरीचु डायरेक्ट एविडेंस कोर्ट प्रड्यूस कर द्विपाक्षिक सदा आलोचना हुए गोटे आसामी टाक सुरक्षा दबापाई गोटे टीम फाइट करे आसामी टाक आसामी प्रूफ करिया टीम आउ गोटे टीम फाइट करे बिफोर दि कोर्ट फोरम एविडेंस प्रड्यूस करिया गोटे एसेंशियल थिला तो हमें से एआई टावर जो यूज करलु आर्टिफिशियल इंटेलिजेंस जो टेक्नोलॉजी अडॉप्ट करलु
2: से प्रमाण गुडा का सेटु पाइलु
3: जोद्रा के सेमानु खसिया को मध्ये बाटो मिलला नाही तो राज्य सरकार अनेक गुडी स्कीम अछि गज सुरक्षा जनरक्षा गोटे स्कीम अछि गज साथी फार्मर्स मानक आम गज साथी यूटिलाइज करू किमिति हमर ई बांकी गोविंदपुर अंचल रे डंपरा अंचल रे प्राय चासी अछंती जो मानकर चासो जमीटा होल थ्रू द इयर 12 मास जको से माने कल्टीवेशन करंती जेतु चंद्रा डंपरा अभयारण्य रे एलिफेंट सैंक्चुअरी हाथी रेगुलर इंटरवल रे डंपरा रेंज रो आठवड डिविजन को से माने यातायात करिवे महानदी रिवर टाको 2.5 किलोमीटर 3 किलोमीटर रेडियस टाको से माने कवर करिवे रिवर बेटो से माने फोन के एपुर सपुर जाय तो आतजात समय रे डेफिनेटली नदी क्रॉस करिलो से माने टायर्डनेस फील करंती तो से माने फास्ट खाइबा पेंके रिवर बैंक रे जहा सु क्रॉप थिवो ताको डैमेज करंती राज्य सरकार प्रावधान अच्छी क्रॉप डैमेज जदि करुछन्ती तांको आमे अनुकंपा 2.0 रे तांको कंपेंसेशन दबा सो फॉर हेक्टर राज्य सरकार बा जदि पैडी फील्ड अच्छी 20,000 टका दउछन्ती पर हेक्टर जदि कैश क्रॉप अच्छी सेटा अराउंड 25,000 से माने दउछन्ती आमे ताको एक्सेस करू केते इंकर एक्सटेंट ऑफ डैमेज अच्छी बेसिंग अपॉन दैट कंपेंसेशन टा
2: से अनुसार दबा पई चेष्टा
3: एवं दैट टू गोटे ट्रांसपेरेंसी मोड रे दउछु ऑनलाइन रे तांको अकाउंट को ट्रांसफर होय सेटा
2: हाथी माने तांकर पर्याप्त परिमाण रे खाद्य पाहु नांती बोली सहराभिमुखी होउछन्ती ए प्रसंग रे
0: ଆପଣ କଣ କହିବେ?
3: ମୁଁ ଆପଣଙ୍କୁ ଜଷ୍ଟ 20 ଇୟର୍ସ ବ୍ୟାକ୍ ରେ ଗୋଟେ ହିଷ୍ଟ୍ରି କହିବି। କଟକ ଭୁବନେଶ୍ୱର ସହରଟା ଗୋଟେ ଲିମିଟେଡ୍ ଜୋନ୍ ଭିତରେ ଥିଲା। ସବସିକୁଏଣ୍ଟଲି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଅଫ୍ ଓଡ଼ିଶା ଏଟା ଗୋଟେ ଟ୍ୱିନ୍ ସିଟିର ଆଖ୍ୟା ଦେଲେ ଏବଂ ଏ ଟ୍ୱିନ୍ ସିଟିର ଆଖ୍ୟାଟା ଧୀରେ ଧୀରେ ତାର ପରିସୀମାଟା ବଢ଼ିଲା। ପରିସୀମା ଯେତେବେଳେ

0: শ্রোতা বন্ধু আজির কার্যক্রম কু প্রযোজনা এবং পরিচালনা করে দুর্গা মাঝি এবং উপস্থাপনার আমি থিলু মু নিহার বালা পট্টনায়ক
1: এবং মু বিজয়লক্ষ্মী পত্রী
0: আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু রহুচু
1: নমস্কার।